নমস্কার, শুভ সন্ধ্যা। মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 686 কিলো হার্টস এবং FM থেকে শুরু হচ্ছে আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্রের বাংলা অনুষ্ঠান।

অনুষ্ঠান শুরু করছি স্বামী বিবেকানন্দের এই উক্তিটি দিয়ে। সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। স্বামী বিবেকানন্দের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান।

সুপ্রিয় শ্রোতা, আজ বাংলা অনুষ্ঠানে আপনারা শুনবেন ছোট্ট বন্ধুদের প্রিয় অনুষ্ঠান কিশলয়। তবে তার আগে আবহাওয়া ও জলযান চলাচল সম্পর্কিত খবর। প্রথমে আবহাওয়ার খবর। কলকাতা আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় বাতাসের গতি ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। মৎস্যজীবীদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। এখন শুনুন জলযান চলাচল সম্পর্কিত খবর। এমভি নর্থ প্যাসেজ আগামীকাল ২৫ তারিখ সোমবার সকাল ৬টায় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর ১২টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি হার্টবে আগামীকাল ২৫ তারিখ সোমবার সকাল ৬:১৫ শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে সকাল ৮:৩০ শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি বারাটাং আগামীকাল ২৫ তারিখ সোমবার সকাল ৬:১৫ শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে সকাল ৮:৪৫ স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল ২৫ তারিখ সোমবার দুপুর ১১টায় শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর ১টায় শহীদ দ্বীপ থেকে স্বরাজদ্বীপ যাবে। স্বরাজদ্বীপ থেকে জলযানটি ওই দিনেই দুপুর ২:৩০ শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি জলিবয় আগামীকাল ২৫ তারিখ সোমবার দুপুর ১১:৩০ শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর ২টায় স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ যাবে। শহীদ দ্বীপ থেকে জলযানটি ওই দিনেই বিকেল ৩:৩০ শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি হার্টবে আগামীকাল ২৫ তারিখ সোমবার দুপুর ২:৩০ শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে বিকেল ৪:৩০ শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি কামোটা আগামীকাল ২৫ তারিখ সোমবার সন্ধ্যে ৫:০০ শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন অর্থাৎ ২৬ তারিখ মঙ্গলবার সকাল ৫:৩০ স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি সেন্টিনাল আগামীকাল ২৫ তারিখ সোমবার সন্ধ্যে ৮:০০ শ্রী বিজয়পুরম থেকে লিটিল আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন অর্থাৎ ২৬ তারিখ মঙ্গলবার সন্ধ্যে ৮:০০ লিটিল আন্দামান থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি স্টেট আইল্যান্ড আগামীকাল ২৫ তারিখ সোমবার সকাল ৭:০০ শ্রী বিজয়পুরম থেকে মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন অর্থাৎ ২৬ তারিখ মঙ্গলবার সকাল ৭:০০ ওই একই পথে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। শেষ হল আবহাওয়া ও জলযান চলাচল সম্পর্কিত খবর। এখন শুনুন আজকের দিন সম্পর্কে ২-৪ কথা। আজ কমনওয়েলথ দিবস বা কমনওয়েলথ ডে। সাধারণত বিশ্বব্যাপী মার্চ মাসের দ্বিতীয় সোমবার এই দিবসটি পালন করা হয়। তবে ভারতসহ কয়েকটি দেশে প্রতিবছর ২৪শে মে উদযাপিত হয় এই বিশেষ দিনটি। কমনওয়েলথ দিবস হল ৫৬টি স্বাধীন সদস্য দেশের স্বেচ্ছাসেবী সংস্থা কমনওয়েলথ অফ নেশনসের বার্ষিক উদযাপন। বিশ্বব্যাপী শান্তি, গণতন্ত্র, বহুসংস্কৃতিবাদ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের চেতনাকে তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয়। ৫৬টি সদস্য দেশের এই সংস্থায় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য, শিক্ষা, পরিবেশ রক্ষা, মানবাধিকার ও সুশাসন বজায় রাখার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এই দিবসের মূল উদ্দেশ্য। এই দিবসটি কেবল অতীত ঐতিহ্য ধরে রাখার জন্যই নয়, বরং ভবিষ্যতের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বৈশ্বিক সম্প্রদায়।

0: সম্প্রদায় গড়ে তোলার অঙ্গীকার হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: অনুষ্ঠানে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অনুষ্ঠানের মূল পর্ব নিয়ে, সঙ্গে থাকুন।
2: আন্ডামান রোড হইয়া সিটি রাইডস, নাও ড্রাইভ ইন স্টাইল উইথ আওয়ার বোল্ড এন্ড পাওয়ারফুল টয়োটা হাই রাইডার, স্মার্ট হাইব্রিড টেকনোলজি, স্টানিং লুকস, প্রিমিয়াম কমফোর্ট এন্ড দ্য হাইয়েস্ট মাইলেজ ইন ইটস সেগমেন্ট অফ আপ টু 27.97 কিলোমিটার পার লিটার, all in one SUV, exciting offer up to 1,80,000 and EMI start at just 7,777 per month. Visit Prince Toyota and win assured gifts on every test drive and call us at 0806-2358-621 today for exciting offers, exchange benefit and easy finance options. Toyota Hyryder, your stylish SUV for every journey. Prince Toyota, Gyarachalma and Diglipur. Let's move ahead with Toyota.

0: ছোট্ট বন্ধুরা, আজ তোমাদেরই মতো একজন ছোট্ট বন্ধুকে কাছে পেয়েছি। তোমাদের সবার সঙ্গে তার পরিচয় করিয়ে দেব। চলো তাহলে তার সঙ্গে কথা বলি। নাম বলো তোমার।
1: আমার নাম আরোহী মাঝি।
0: তোমার বাড়ি কোথায়?
1: আমার বাড়ি গুপ্তাপাড়ায়।
0: গুপ্তাপাড়া। বাড়িতে কে কে আছে?
1: আমার বাড়িতে আমার মা, আমার বাবা, আমার বোনু, আমার কাকা, আমার কাকিমা, আমার ঠাম্মা।
0: অনেকেই আছে তাহলে, সবাই মিলে খুব আনন্দে থাকো, তাই তো? তোমার স্কুলের নাম কি?
1: আমার স্কুলের নাম বিবেকানন্দ কেন্দ্রা জেলা পরিষদ বিদ্যালয় পোর্টমোট।
0: পোর্টমোট স্কুলে পড়ো তুমি, কোন ক্লাসে?
1: ক্লাস টুতে পরীক্ষা দিয়েছি, 3 ক্লাসে যাব।
0: আচ্ছা, তুমি পড়াশোনা করতে ভালোবাসো নাকি খেলাধুলা?
1: আমি পড়াশোনা করতেও ভালোবাসি, খেলাধুলা করতেও ভালোবাসি।
0: আচ্ছা, খুব ভালো কথা। তোমার প্রিয় সাবজেক্ট কি তাহলে? পড়াশোনা করতে যখন ভালোবাসো তাহলে প্রিয় সাবজেক্ট কি তোমার?
1: আমার প্রিয় সাবজেক্ট ম্যাথস।
0: কেন, ম্যাথস কেন ভালো লাগে? ম্যাথস তো সবাই বলে ম্যাথস নাকি জটিল, ম্যাথস করতে গিয়ে সমস্যা।
1: ম্যাথস আমার জন্য ইজি।
0: ইজি কেন, মুখস্থ করতে হয় না? তাই?
1: ইয়েস,
0: মুখস্থ করতে হয় না। আচ্ছা, তোমার সব থেকে প্রিয় টিচার কে?
1: আমার প্রিয় টিচার সুজাতা ম্যাডাম।
0: সুজাতা ম্যাম কি পড়ান?
1: সুজাতা ম্যাডাম হিন্দি পড়ায়।
0: হিন্দি পড়ায়। স্কুলে পড়াশুনো ছাড়া আর কী কী হয়?
1: স্কুলে পড়াশোনা ছাড়া অ্যাক্টিভিটি, গেম, স্পোর্টস, ফাংশন, অ্যানুয়াল ডে।
0: অ্যানুয়াল ডে হয়, স্পোর্টস হয়, অ্যাক্টিভিটিজে কী হয়?
1: খেলাধুলা করতে দেয়, ড্রয়িং বানাতে দেয়, তারপরে অ্যাকশন ওয়ার্ড করায়।
0: আচ্ছা, এইসব। তুমি কি আমাদের সবাইকে একটা কবিতা শোনাবে এখন?
1: হুম,
0: কথা তো অনেক হলো, তাই তো? একটা কবিতা শোনাও তাহলে।
1: লিটিল ড্রপস অফ ওয়াটার, লিটিল গ্রেনস অফ স্যান্ড, মেক দ্য মাইটি ওশান অ্যান্ড দ্য প্রেজেন্ট ল্যান্ড। আর আমি হিন্দিতে শোনাতে চাই। হাতি সাইকেল চালা রাহা থা, পিছে চিঠি ব্যাঠি থি, ঝুম রাহা থা হাওয়া মে হাতি, চিঠি শান সে অ্যাঠি থি।
0: বাহ, খুব সুন্দর। তো স্কুলে তো বললে খেলাধুলো হয়, আরও অন্য অন্য অ্যাক্টিভিটিস হয়, কোন খেলা খেলতে পছন্দ করো তুমি?
1: রানিং।
0: রানিং। প্রাইজ জিতেছো একটাও কখনো? ফার্স্ট প্রাইজ? বাহ, খুব ভালো। স্কুল ছুটি থাকলে বাড়িতে বসে কি করো?
1: আমি ড্রয়িং বানাই, খেলাধুলা করি, আর
0: নাচ শেখো?
1: হ্যাঁ, নাচও করি,
0: নাচও করো,
1: আর গান গাই।
0: ঠিক আছে, আমরা গান শুনবো শেষে গিয়ে। আমরা কথা বলে নিই, তারপরে শেষে গিয়ে একটা গান শুনবো। কে বেশি ভালোবাসে তোমায় বাড়িতে, বাবা না মা?
1: দুজনেই ভালোবাসে।
0: তুমি কাকে বেশি ভালোবাসো?
1: দুজনকেই ভালোবাসে।
0: দুজনকেই ভালোবাসো? আচ্ছা, তুমি কি খেতে পছন্দ করো?
1: আমি
0: হুম
1: আমি মোমো খেতে পছন্দ করি।
0: মোমো খেতে পছন্দ করো? আর বাড়িতে মায়ের হাতের কোন রান্না খেতে তোমার খুব ভালো লাগে?
1: আমার ঘরের মায়ের হাতের রান্না ডিম পাতুরি ভাল লাগে।
0: আচ্ছা, তোমার বেস্ট ফ্রেন্ড আছে নিশ্চয়ই?
1: হ্যাঁ।
0: কে

0: সে কি নাম তার?
1: নেহা।
0: নেহা। বাড়িতে ডাকো তাকে।
1: ওকে আমি ডাকি, ও আসে না।
0: আসে না?
1: ওর ঘর দূরে,
0: অনেক দূরে।
1: কি
0: তাহলে তোমাকে
1: দূরে!
0: যদি এখন রেডিওর মাধ্যমে তার সে শোনে, তাহলে তাকে আমি বলে দিচ্ছি আরোহীর বাড়িতে এসো। তাই তো? দুষ্টুমি করলে বাবা বেশি বকে নাকি মা?
1: মা,
0: মা বেশি বকে, তাই বাবা কিছু বলে না। বাবাকে আবদার করলে যদি কিছু আনতে বলো তাহলে এনে দেয়? সব কিছুই সব এনে দেয়? বাহ, তাহলে বাবা ভালো, দুজনেই ভালো, তাই তো? স্কুলে তো টিচার পড়ায়, আর বাড়িতে তোমাকে পড়াশোনা করতে কে সাহায্য করে?
1: মাও করে, বাবাও করে,
0: দুজনেই, যে যখন সময় পায় তখন।
1: যখন যে সময় পায় তখন এ পড়ায়।
0: আর যদি কেউ সময় না পায় তখন তুমি একা একা পড়ো?
1: না, তখন আমার মাম্মি টাইম বের করে মাম্মি পড়ায়।
0: যখন মনে করো কেউ টাইম পাচ্ছে না, বাবাও টাইম পাচ্ছে না, মাও টাইম পাচ্ছে না, সময় পাচ্ছে না, তারা নিজের কাজে ব্যস্ত, তখন তুমি একা একা পড়তে বসো? এরপর কি করবে বলো? একা একা পড়তে
1: একা
0: বসবে,
1: পড়তে
0: চেষ্টা
1: বসি।
0: করবে, যতটুকু পারো ততটুকু করবে, তাই তো?
1: হ্যাঁ,
0: বড় হয়ে তুমি কি হতে চাও আরোহী?
1: বাবা বলেছে পাইলট হতে আমি আইএস অফিসার হব।
0: আচ্ছা, তুমি আইএস অফিসার হতে চাও? আইএস অফিসার কি কাজ জানো? জেনে নেবে, তাই তো? হতে চাও, এটা মনের ইচ্ছা তো? আচ্ছা, ভালো করে পড়াশুনো করো, তাহলেই হতে পারবে। পড়াশোনায় মন দেবে, টিচারেরা যা পড়ান সেগুলো, হোমওয়ার্ক যা দেয়, ক্লাস টাস্ক যা হয় সেগুলো সব করবে সময় মতো, ঠিক আছে? পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট কতদিনে আসবে জানো?
1: 24।
0: 24 রেজাল্ট আসবে। পরীক্ষা ভালো হয়েছে তোমার? খুব ভালো হয়েছে। কিছুদিন পরে তো সামার ভ্যাকেশন আসছে, তাই তো?
1: হ্যাঁ,
0: কত তারিখে ছুটি হচ্ছে তোমাদের?
1: মেয়ের থেকে জুন অব্দি।
0: আচ্ছা, সামার ভ্যাকেশনে কোথাও বেড়াতে যাবে?
1: দাদু বাড়িতে যাব,
0: কোথায়? দাদু বাড়ি?
1: দাদু বাড়ি বিল্লি গ্রাউন্ড।
0: দাদু বাড়ি বিল্লি গ্রাউন্ডে? প্রত্যেক ছুটিতেই যাও দাদু বাড়ি
1: হ্যাঁ,
0: নাকি যাওয়া হয়নি?
1: যাই।
0: প্রত্যেক বাড়ি যাও? এর আগে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে?
1: চেন্নাইতে গেছিলাম আর কলকাতায়।
0: চেন্নাই গেছো, কলকাতায় গেছো, কী কী দেখলে সেখানে?
1: ওখানে জুতে গেছিলাম, হোয়াইট টাইগার দেখিয়েছে,
0: হুম
1: পিকক দেখেছে।
0: হুম আর নতুন কিছু যেটা আন্দামানে নেই এমন কিছু? আন্দামানে সবই আছে, তাই তো? বাহ, এগুলো তো কলকাতায় গিয়ে দেখেছো, তাই তো? চেন্নাইতেও গিয়েছিলে বললে,
1: হ্যাঁ,
0: তো চেন্নাইতে কী কী দেখলে, ঘুরলে কোথায় কোথায়?
1: মলে গেছিলাম।
0: কেনাকাটা করলে মলে গিয়ে? কিছু কী কিনলে সেখানে? খেলনা?
1: খেলনা কিনি নাই, আমি টপ কিনেছি আর জামা কাপড়।
0: আচ্ছা আরোহী, তুমি তো বললে তুমি ছবি আঁকতে ভালোবাসো,
1: হ্যাঁ
0: নাচ করতে ভালোবাসো,
1: হ্যাঁ
0: গান গাইতেও ভালোবাসো,
1: হ্যাঁ
0: গান শুনতে কি ভালোবাসো?
1: হ্যাঁ
0: তোমার পছন্দের একটা গান বলো।
1: আমার পছন্দের গান আজকে সানডে, আজকে হলিডে, এটা আমার প্রিয় গান।
0: বাহ, তাহলে চলো আমরা তাহলে তোমার পছন্দের এই গানটি শুনি।

0: তোমার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আরোহী। রেডিওর মাধ্যমে ছোট্ট বন্ধুরা যারা তোমায় শুনছে নিশ্চয়ই তাদেরও খুব ভালো লেগেছে। তোমার সঙ্গে আবার একদিন অনেক কথা বলবো। তুমি কি নিজের থেকে আমাদের আর কিছু বলতে চাও?
1: হ্যাঁ, আমি একটা গান শোনাতে চাই। গুরু মাতা পিতা গুরু বন্ধু সথা তেরে চরণ।

ছোট্ট বন্ধুরা, দুষ্টুমি করলে মা নিশ্চয়ই বকে, তবে মার কাছে ক্ষমা চেয়ে নেবে, বলবে মা আমায় ক্ষমা করে দাও গো।

0: ছোট্ট বন্ধুরা, চলো রেলগাড়ি নিয়ে আরেকটি মজার গান শোনা যাক।
1: মেট্রো রেলে আপনাকে স্বাগত।

এর সঙ্গে শেষ হলো দুষ্টু মিষ্টি ছোট্ট বন্ধুদের প্রিয় অনুষ্ঠান কিশলয়। এর সঙ্গে শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হলো আকাশবাণীর শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কার্তিক। ভালো থাকবেন সকলে, ভালো রাখবেন সকলকে। নমস্কার।